খারাগে নাম বসত সোয়ানাইয়াবু ওকে বিগজ বিগজ কোসে অতীতে মানুকে না সাবুনি নে গ্লোরি।